আকাশবাণী কলকাতা। আজ শুক্রবার, 19 আষাঢ় 1948 শকাব্দ, 10ই জুলাই 2026 খ্রিস্টাব্দ, 25ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় 5:01 হয়ে 4 সেকেন্ড, সূর্যাস্ত 6:21 হয়ে 56 সেকেন্ড। শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে, এবং নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57 হয়ে 12 সেকেন্ড।

0: अनुमान है। अगले चार दिन तक दिल्ली, हरियाणा, चंडीगढ़, हिमाचल प्रदेश, बिहार, पूर्वी मध्य प्रदेश में तेज वर्षा की संभावना है। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
1: This is Akashvani, the news read by Shagun Chopra. India and Australia have adopted a new joint declaration on defence and security cooperation and a maritime security collaboration roadmap to promote a free, open and inclusive Indo-Pacific. The deals were signed following delegation-level talks between Prime Minister Narendra Modi and his Australian counterpart Anthony Albanese during the third Australia-India Annual Leaders Summit in Melbourne yesterday. In a joint press statement after the talks, Prime Minister Modi said the Indo-Pacific is not just a meeting point of two oceans, but showcases the shared aspirations of like-minded democracies like India and Australia.
2: हमारे मैरिटाइम सिक्योरिटी कोलैबोरेशन रोडमैप से इंडो पैसिफिक में हमारे साझा प्रयासों को नई ताकत मिलेगी। हम शिप बिल्डिंग, शिप रिपेयर और मेंटेनेंस में भी मिलकर आगे बढ़ेंगे। फ्रेंड्स, आज हमने कई क्षेत्रीय एवं अंतर्राष्ट्रीय मुद्दों पर भी विस्तार पूर्वक चर्चा की।
1: Later briefing the media, Foreign Secretary Vikram Misri said both sides finalized the administrative arrangement for a long-term supply of Australian uranium to India. The agreement is expected to strengthen India's clean energy program and support its net zero goals.
3: The two countries have similar aspirations and a shared approach to ensure a free, open and prosperous Indo-Pacific region. One of the key outcomes today, adoption of the Joint Declaration on Defence and Security Cooperation, as well as an India-Australia Maritime Security Collaboration Roadmap. We also have the administrative arrangement for enabling the supply of uranium from Australia to India.
1: As Prime Minister Modi's highly successful state visit to Australia draws to a close, today's engagements mark the final leg of his Melbourne itinerary before he departs for the next destination on his three-nation tour. Our correspondent covering the Prime Minister's Australia visit reports that Mr. Modi is scheduled to meet the leader of the opposition, Angus Taylor, to discuss bilateral ties and political cooperation. Prime Minister Narendra Modi will arrive in Auckland today on a two-day visit to New Zealand on the third and last leg of his three-nation visit. Mr. Modi will hold talks with his New Zealand counterpart, Christopher Luxon. Both leaders will review the entire gamut of the bilateral relationship, which has seen significant progress in the last 2 years, especially in the areas of trade and commerce and defence. The visit to New Zealand will be the first visit by the Indian Prime Minister in 40 years. Mr. Modi will also interact with prominent business and sports personalities. In a reflection of the strong people-to-people ties that exist between India and New Zealand, the Prime Minister will address a large gathering of the Indian diaspora during the visit. Union Home Minister Amit Shah has said that a secure border, a prosperous border region and a vigilant society together can make the country secure. The Home Minister said this while addressing a conference of superintendents of police from border districts in New Zealand. I beg your pardon, in New Delhi. Mr. Shah said the government is creating a robust system to make the country completely infiltration-free. He noted that the Narendra Modi-led government has scientifically increased border infrastructure by 400%. Referring to the Vibrant Villages program, the Home Minister said that under the initiative, efforts are being made to prevent migration, create jobs and ensure 100% implementation of government welfare schemes. The BJP has announced the names of Sukhendu Sekhar Roy, Sushmita Dev and Prakash Chigbaraik as its candidates for the Rajya Sabha by-polls in West Bengal. The by-polls to these seats will be held on the 24th of this month. The three leaders recently quit the All India Trinamool Congress and joined the BJP. Former Iranian Supreme Leader Ayatollah Ali Khamenei has been laid to rest at the Imam Reza Shrine in Mashhad as thousands of supporters gathered to pay their final farewells. His eldest son, Sayyid Mustafa Khamenei, performed the ritual prayers. Ayatollah Ali Khamenei was killed in US-Israeli strikes on 28th of February this year, triggering a widespread conflict across the West Asia region. In the FIFA World Cup, France stormed into the semi-finals after defeating Morocco 2-0 in the first quarter-final in Boston, USA. The teams were goalless at half-time, but France took control in the second half with Kylian Mbappe scoring this in the 60th minute and Ousmane Dembele doubling the lead in the 66th minute. And that is the end of this news bulletin.
4: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গের মিডিয়া বয়েব 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন আজকের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 6:30 আজকের চাষবাস খরিফ মরশুমে ফসল বৈচিত্র্যকরণ বলেছেন ডক্টর প্রবীর ভট্টাচার্য। 6:40 আপনার স্বাস্থ্য জন্ম নিয়ন্ত্রণ কেন দরকার এ বিষয়ে বলেছেন ডাক্তার রুনা বল। প্রাত্যহিকী 6:45 উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত ও চন্দ্রজিৎ প্রামাণিক। 7:45 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে আজকের শিল্পী ইন্দিরা বন্দ্যোপাধ্যায়। 8:00 জানা অজানা মস্তিষ্ক মন্থন বলেছেন ডাক্তার সৌরভ সুন্দর প্রধান। আজ দ্বিতীয় পর্ব। নিরাময় 8:05 বিশ্ব জনসংখ্যা দিবস স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন ঐন্দ্রিলা রায়। 8:20 গান্ধী চর্চা অহিংসার পূজারী গান্ধীজি বলেছেন ইভা ভট্টাচার্য। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুনবেন সুমন্ত সরকারের কণ্ঠে। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে সমীক্ষা। 9:25 9:30 আকাশবাণী পডকাস্ট। মরণোত্তর অঙ্গদান বর্তমান চিত্র এ বিষয়ে সমাজকর্মী অঙ্গদান আন্দোলনকর্মী সুদীপ্ত সাহারায়ের সাক্ষাৎকার নিয়েছেন দেবর্ষী ঘোষ, প্রযোজনা দেবর্ষী ঘোষ। 10:00 গানের ভেলা, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। বেলা 11:00 যুববাণীর অনুষ্ঠান তরুণের স্বপ্ন, উপস্থাপনায় দেবার ঘোষ সাহা ও সায়নী মজুমদার। 12:00 রাগ প্রধান গান রূপা ভট্টাচার্যের কণ্ঠে। 12:15 লোকগীতি শিল্পী আশিস কুমার গিরি। 12:33 উনজমির দুন ফসল আমন ধানের চাষ এ বিষয়ে বিশ্বজিৎ সরকারের সঙ্গে আলোচনায় সুব্রত চক্রবর্তী। অনুষ্ঠানটি স্টুডিও থেকে সরাসরি শুনবেন। দুপুর 1:00 গীতিকা, 1:45 মহিলা মহল ডাক্তারি পরামর্শ, উপস্থাপনায় সৌমিলি রায়। 2:30 সাঁওতালি অনুষ্ঠানে প্রথমে লোকগীতি সীতারানী হাসদা এবং সহ শিল্পীবৃন্দের পরিবেশনায়, তারপর সামাজিক দায়বদ্ধতা উপেক্ষা করার বিপদ আলোচনায় চক্রধর হাসদা ও মাধব হাসদা প্রথম পর্ব, এরপর লোকগীতি সরোজিনী হাসদা এবং সহ শিল্পীবৃন্দের পরিবেশনায়। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়। স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন রতন কুরি। 5:30 বিদ্যার্থীদের জন্য বিষয় পরিবেশ বিদ্যা দ্বাদশ শ্রেণী। আলোচনায় কলাগাছিয়া কৈলাসকামিনী হাইস্কুলের শিক্ষক বলাইলাল জানা এবং সঙ্গে দুজন শিক্ষার্থী। সন্ধে 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি সন্ধ্যা সোরেন এবং সহ শিল্পীবৃন্দের পরিবেশনায়। 6:15 সাঁওতালি অনুষ্ঠান শুনবেন বিশ্বায়ন ও সাঁওতাল আলোচনায় ডক্টর বিনয় কুমার সোরেন, ডক্টর সুবোধ হাসদা এবং সুতালাল সোরেন। আজ দ্বিতীয় পর্ব। 6:38 কৃষি কথার আসর, উন্নত প্রথায় আমন ধানের চাষ, মাধব চন্দ্র ধারার সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়। এরপর পাট চাষে রোগপোকা নিয়ন্ত্রণ এ বিষয়ে আলোচনায় ডক্টর কিঙ্কর সাহা, ডক্টর উত্তম কুমার রায়চৌধুরী, জীবনানন্দ শীল ও সুব্রত চক্রবর্তী। সমীক্ষা 7:30 বলবেন ডক্টর রেণুপদ ঘোষ। রাত 8:00 নাটক জ্বালা, রচনা ও প্রযোজনা ঋত্বিক ঘটক। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শিল্পী সুমন্ত সরকার। 9:30 রবীন্দ্রসঙ্গীত সমাদৃতা রায়চৌধুরীর কণ্ঠে। 9:45 নজরুল গীতি শিল্পী রূপা ভট্টাচার্য। 10:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। 10:30 আধুনিক গান শ্রেয়সী চৌধুরীর কণ্ঠে। 10:45 লোকগীতি শিল্পী আশিস কুমার গিরি। 11:00 গিটার বাজিয়ে শোনাবেন প্রবীর কুমার দে। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার শিল্পী দেবজিৎ চক্রবর্তী। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে একটু পরেই সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত শুনবেন খেয়াল শিল্পী পণ্ডিত এ কানন। 6:25 রবীন্দ্রসঙ্গীত ইন্দিরা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। 6:35 ধারাবাহিক সঙ্গীতানুষ্ঠান রামচরিত মানস শুনবেন 167তম পর্ব। 6:45 ভক্তিগীতি মহুমা নন্দীর কণ্ঠে। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় বিদোষক চক্রবর্তী। 8:30 নজরুলগীতি রূপা ভট্টাচার্যের কণ্ঠে। 8:45 আধুনিক গান শিল্পী শ্রেয়সী চৌধুরী, 9:10 রাজধারা উপস্থাপনায় শর্মিষ্ঠা ভট্টাচার্য, 10:15 আঞ্জুমান, আপনাদের সঙ্গে থাকবেন সাইস্তা নাজ, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় সংযুক্তা নন্দী, 12:00 সুরভি, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, পাশ্চাত্য সঙ্গীতের আরও একটি অনুষ্ঠান 1:10, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুনবেন স্বপ্না ঘোষের কণ্ঠে। সঞ্জয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত দেবশ্রী নন্দীর কণ্ঠে, 5:20 উর্বশী উপস্থাপন।

ছটায় রোশন মুরারকা, সন্ধ্যে ছটা বেজে দশ মিনিটে হিন্দি অনুষ্ঠান, সাড়ে ছটায় গুলগুলশান, সাতটা বেজে দশ মিনিটে নজরুলগীতি শিল্পী রূপা ভট্টাচার্য, সাড়ে সাতটায় দর্পণ, রাত আটটায় ছায়াছবির গান, আটটা বেজে পনেরো মিনিটে নানা রঙের গান, নটা বেজে ষোলো মিনিটে স্পটলাইট, দশটা বেজে তিরিশ মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় দীপা চন্দ, এগারোটা বেজে দশ মিনিটে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি, আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এখন শুনবেন সুবদ্ধ সঙ্গীত। এই অনুষ্ঠানে আজ খেয়াল শিল্পী পণ্ডিত এ কানন, প্রথমে বিলাবল, তারপর কুরচৌরি, শেষে ভঙ্কর রাগে খেয়াল শিল্পী পণ্ডিত এ কানন।

প্রথমে বিলাবল, তারপর গুরজোরি, শেষে ভঙ্কর রাগে খেয়াল শুনলেন পণ্ডিত এ কাননের কণ্ঠে। সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ইন্দিরা বন্দ্যোপাধ্যায়।

শুনলেন রামচরিতমানস, আজ শুনলেন 167তম পর্ব। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা। এখন শুনবেন ভক্তিগীতি, শিল্পী মহু আনন্দী।

স্টুডিওর ঘড়িকাটা অলরেডি বলে দিচ্ছে 7:10 বেজে গেছে। আর এই 7:10 বেজে যাওয়া মানেই তোমরা জানো যে যুববাণীর কোনো না কোনো বন্ধু তোমাদের সঙ্গে হাজির থাকবে এই সুপ্রভাতের অনুষ্ঠানে। আর আজকে সকালে যেরকম আমার মনে হয় যে সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে এবং আমাদের কলকাতায় কিন্তু ভালো রকমের বৃষ্টি হচ্ছে, তাই সকাল সকাল ওঠাটা একটুখানি কিন্তু কষ্টের ছিল, কিন্তু তারপরে বাইরে বেরিয়ে হ্যাঁ জল কাদা একটা ফ্যাক্টর থাকে, কিন্তু এই যে বৃষ্টি হয়ে যায় সকালে, বৃষ্টি হয়ে যায় সকালে তোমাদের সঙ্গে আড্ডা দিতে আসবো এটার মধ্যে কিন্তু একটা আলাদা রোমাঞ্চ আছে। এবং আমি নিশ্চিত তোমরাও এই একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তোমাদের কাছে রেডিও সেট নিয়ে কিন্তু আমাদের সঙ্গে আড্ডা দিতে একদম রাজি। যেমনটা বললাম তোমাদের সঙ্গে আজকে রয়েছি যুবাণীর বন্ধু বিতর্ষক, আর আগামী 50 মিনিট তুমি থাকবে আমার সঙ্গে গানে গল্পে আড্ডায়। আর সুপ্রভাতের আড্ডা মানেই তোমরা জানো যে তোমাদের জন্য হরেক রকমের বিষয় কিন্তু আমরা সাজিয়ে নিয়ে চলে আসি, যেমন থাকে আজকের দিনের যে ইতিহাসের পাতায় গুরুত্ব, ঠিক সেরকমভাবেই থাকবে এক বিশেষ মানুষের জীবনের গল্প, যার লেখায় বা বলা যেতে পারে যার গল্পে মাঠেই ফুটে ওঠে জীবনের সমস্ত সংগ্রাম। আর একদম শেষে একটা মন ভালো করা গল্প, একটা শিক্ষণীয় গল্প, সেটা তো প্রতিদিনই থাকে ওই শেষ পাতের মিষ্টির মতো, সেটাও কিন্তু আজকে তোমাদেরকে জানাবো। আর এইগুলো সমস্ত কিছু জানতে হলে, সমস্ত এই আড্ডার অংশ নিতে হলে কিচ্ছু না, আমার সঙ্গে থাকতে হবে ঠিক সকাল 8টা অবধি। যাই হোক, যেরকম বললাম যে বাইরের ওয়েদারটা যেরকম, আমার মনে হয় আজকের এই যে আড্ডা, সুপ্রভাতের আড্ডা তো সবসময় আমরা গান দিয়েই শুরু করি, এই যে গান এই বৃষ্টি ভেজা সকালে একটা বৃষ্টি ভেজা গানই থাক তোমাদের জন্য। এই মুহূর্তে রশিদ খান ও অর্পিতা চট্টোপাধ্যায়ের কণ্ঠে এই গানটা রইল তোমাদের জন্য। গানে পা ফিরে আসছি, সঙ্গে থেকো।

0: তখন বুঝলি এইরকমই একটা আষাঢ়ের রাতে চারিদিকে একেবারে ঘুটঘুটে অন্ধকার, হঠাৎ বাঁশবাগানের মাথার উপরে।
1: উফ দাদু, তোমার এই আষাঢ়ে গপ্পর কতদিন চলবে বলো তো? এই আষাঢ় মাসের বৃষ্টি বৃষ্টি ওয়েদারে খিচুড়ি, ডিম ভাজা, চাটনি, পকোড়া এসবের সঙ্গে বাঙালির জীবনে কিন্তু আরো একটা জিনিস মাস্ট, আষাঢ়ে গপ্পর।
2: হ্যাঁ, একদম ঠিক ধরেছো, জুলাই মাসের বলতে চাই এর বিষয় আষাঢ়ে গপ্পর। আচ্ছা, তোমার জীবনেও কি এমন কোনো অদ্ভুত ঘটনা ঘটেছে, এমন কোনো অবিশ্বাস্য গল্প যা শুনলে সবাই এক বাক্যে বলে,
0: দূর, এ আবার হয় নাকি?
2: এরকম গল্পই কিন্তু আমরা চাই।
3: তাই তোমার বয়স যদি হয় 16 থেকে 30, তোমার লাইফের সেই অদ্ভুতুরে গল্পটা অনধিক 300 শব্দে লিখে পাঠাও আমাদের। তোমার পাঠানো গল্পটা যদি হয় সেরার সেরা, তাহলে তোমাকে আমরা ডেকে নেব আমাদের স্টুডিওতে।
2: কিন্তু
3: কিভাবে গল্প পাঠাবে?
2: হ্যাঁ,
1: আমাদের চিঠি পাঠানোর ঠিকানা যুববাণী বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, আকাশবাণী কলকাতা, এডেন গার্ডেন্স, কলকাতা 700001। আর যদি মেল করতে চাও তবে yuvavanikolkata@gmail.com এই মেল আইডিতে পাঠাতে পারো তোমার লেখা।
3: ক্যালেন্ডারে রিমাইন্ডারটা সেট করে নাও, ডেডলাইন কিন্তু 20 জুলাই 2026, এরপরে এলে কিন্তু নো এন্ট্রি। আমরা কিন্তু ওয়েট করছি তোমাদের জীবনের আষাঢ়ে গপ্পর জন্য।

0: সত্যি আজকে কিন্তু ওই খিচুড়ি আর ডিম ভাজা খাওয়ারই দিন। আর সে তার সঙ্গে আর যে জিনিসটা করা যেতে পারে সেটা হচ্ছে এই যে আমাদের যে আষাঢ়ে গল্প, সে আষাঢ়ে গল্প লেখার আজকের থেকে ভালো দিন আমার মনে হয় না এর মধ্যে এসছে। তো যারা যারা লিখে পাঠিয়েছো তাদের তো তোমরা শুনতেই পারবে তোমাদের লেখা, আর যারা যারা ভাবছো লিখবো কি লিখবো না তাদেরকে বলি ঝটপট লিখে ফেলো, বারান্দায় বসো, বাইরে বৃষ্টি দেখো, দেখবে আপনা আপ এই আষাঢ়ে গল্প কিন্তু মাথায় চলেই আসবে। চলছে যুববাণীতে সুপ্রভাতের আসর, তোমাদের সঙ্গেই রয়েছি বিতোষক। আর যেমনটা প্রত্যেক দিন বলি, অর্থাৎ এই যে এই সেগমেন্টটাতে, এই সেগমেন্টটাতে প্রত্যেক দিন তোমাদেরকে জানাই যে আজকের দিনের গুরুত্ব, অর্থাৎ প্রত্যেকটা দিন কিছু বিশেষ মানুষের জন্য, কিছু বিশেষ ঘটনার জন্য ইতিহাসের পাতায় কিন্তু চিরস্মরণীয় হয়ে থাকে। তো তোমাদের এই যে সেগমেন্ট, এই সেগমেন্টে কিন্তু সেটাই জানাই যে আজকের দিনটা কেন ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ। এবং আমার মনে হয় প্রত্যেকটা দিনের ব্যাপারে জানতে গেলে এই জিনিসগুলো জানাটা খুব খুব খুব আবশ্যক। তাহলে চলো শুরু করি
1: আজ এই দিনে।

1526 সালের আজকের দিনে পানিপথের যুদ্ধে বিজয় অর্জনের পর মুঘল সম্রাট বাবর আগ্রায় পদার্পণ করেন এবং এরই মাধ্যমে ভারতে মুঘল সাম্রাজ্যের প্রশাসনিক ভিত্তি সুদৃঢ় হতে শুরু করে। ইব্রাহিম লোদিকে পরাজিত করার পর তিনি আগ্রাকে গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র হিসেবে গড়ে তোলেন এবং উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে নিজের শাসন প্রতিষ্ঠা করেন। এই বিজয় ভারতীয় ইতিহাসে মুঘল সাম্রাজ্যের সূচনা লগ্নের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হয়। ১৮৫৭ সালের আজকের দিনে মিরাটে সিপাহী বিদ্রোহের সূচনা হয় এবং এটি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতের প্রথম বৃহৎ সশস্ত্র গণ আন্দোলনের রূপ নেয়। ভারতীয় সৈন্যরা ব্রিটিশ সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এবং অল্প সময়ের মধ্যেই আন্দোলন দিল্লি, কানপুর, লখনৌ সহ উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। এই বিদ্রোহ পরবর্তীকালে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে ওঠে। ১৮৭১ সালের আজকের দিনে কলকাতা ও অন্যান্য পৌরসভার রাস্তাঘাট নির্মাণ ও রক্ষণাবেক্ষণের ব্যয় নির্বাহের জন্য একটি নীতি নির্ধারক আইন কার্যকর করা হয়। এই আইনের মাধ্যমে পৌর প্রশাসনের আর্থিক কাঠামো আরও সুসংগঠিত হয় এবং নগর অবকাঠামোর উন্নয়নের জন্য নিয়মিত অর্থ বরাদ্দের ব্যবস্থাও করা হয়। নগর পরিকল্পনা ও জনপরিষেবার উন্নয়নে এই আইন এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ১৯৪২ সালের আজকের দিনে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে কাজী নজরুল ইসলাম চিরতরে বাকশক্তি হারান এবং তার সাহিত্য সঙ্গীত সৃষ্টির সক্রিয় অধ্যায়ের সমাপ্তি ঘটে। পিক্স ডিজিজে আক্রান্ত হওয়ার ফলে তিনি ধীরে ধীরে কথা বলা ও লেখার ক্ষমতা হারিয়ে ফেলেন। যদিও তার পূর্বে রচিত তার কবিতা, গান, প্রবন্ধ বাংলা সাহিত্য ও সঙ্গীতের এক গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে আজও সমাদৃত। ১৯৫৭ সালের আজকের দিনে ডক্টর হীরালাল চৌধুরীর গবেষণার মাধ্যমে ভারতে মাছ চাষে প্রণোদিত প্রজনন বা ইনডিউসড ব্রিডিং পদ্ধতির সফল প্রয়োগ হয়। হরমোন প্রয়োগের মাধ্যমে কৃত্রিমভাবে মাছের প্রজননের এই যে প্রযুক্তি উদ্ভাবিত হয়, যার ফলে দেশ জুড়ে মাছের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। ভারতে আধুনিক মৎস্য চাষের বিকাশে এই গবেষণা একটি যুগান্তকারী অবদান হিসেবে বিবেচিত হয়। ১৮৫৬ সালের আজকের দিনে নিকোলাই টেসলা জন্মগ্রহণ করেন। তিনি তড়িৎ প্রকৌশল, পদার্থবিজ্ঞান ও উদ্ভাবনের সঙ্গে যুক্ত ছিলেন এবং পরিবর্তিত তড়িৎ বা যেটাকে আমরা অল্টারনেটিভ কারেন্ট বা এসি বলে চিনি সেই বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বৈদ্যুতিক মোটর, ট্রান্সফরমার এবং বেতার শক্তি পরিবহন নিয়ে তার গবেষণা আধুনিক বিদ্যুৎ প্রযুক্তির বিকাশে গভীর প্রভাব ফেলেছিল। ১৮৮৩ সালের আজকের দিনে মন্মথনাথ ঘোষ জন্মগ্রহণ করেন। তিনি শিল্পোদ্যোগ সাহিত্যচর্চার সঙ্গে যুক্ত ছিলেন এবং বাংলা ভাষায় বিভিন্ন প্রবন্ধ ও গ্রন্থ রচনা করেন। শিল্পোন্নয়ন, শিক্ষা ও সাহিত্যচর্চার মাধ্যমে তিনি সমাজ জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখেন। ১৮৯৩ সালের আজকের দিনে কেশবচন্দ্র নাগ জন্মগ্রহণ করেন। তিনি গণিত শিক্ষক ও লেখক ছিলেন এবং বাংলা ভাষায় গণিতের বহু পাঠ্যপুস্তক রচনা করেন। তার লেখা বই দীর্ঘদিন দুই বাংলার বহু বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ে পাঠ্য হিসেবে ব্যবহৃত হয়েছে এবং গণিত শিক্ষাকে সহজ ও জনপ্রিয় করে তুলেছে আমাদের সবার মাঝে। ১৯১৩ সালের আজকের দিনে রথীন মৈত্র জন্মগ্রহণ করেন। তিনি চিত্রকলার সঙ্গে যুক্ত ছিলেন এবং জল রং, স্কেচ ও প্রাকৃতিক দৃশ্যাবলী অঙ্কনে বিশেষ দক্ষতা অর্জন করেন। ভারতীয় শিল্পকলার বিভিন্ন প্রদর্শনীতে তার চিত্রকর্ম প্রদর্শিত হয় এবং তিনি শিল্প শিক্ষার সঙ্গেও যুক্ত ছিলেন। ১৯১৮ সালের আজকের দিনে শুভ গুহ ঠাকুরতা জন্মগ্রহণ করেন। তিনি রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছিলেন এবং রবীন্দ্রসঙ্গীত শিক্ষার প্রসারে বিশেষ কাজ করেন। দক্ষিণী সঙ্গীত প্রতিষ্ঠার মাধ্যমে তিনি নিয়মিত সঙ্গীত শিক্ষা এবং সাংস্কৃতিক চর্চার পরিবেশ করে তোলেন।

0: 1931 সালের আজকের দিনে মতি নন্দী জন্মগ্রহণ করেন। তিনি সাহিত্য এবং ক্রীড়া সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন এবং কিশোর ও প্রাপ্তবয়স্ক পাঠকদের জন্য বহু উপন্যাস রচনা করেছেন। কোনি, স্ট্রাইকার, স্টপারদের মতো ক্রীড়াভিত্তিক সাহিত্যকর্ম বাংলা সাহিত্যে আজও বিশেষ স্থান অধিকার করে। ১৯৪৯ সালের আজকের দিনে লিটিল মাস্টার হিসেবে পরিচিত সুনীল গাভাস্কার জন্মগ্রহণ করেছেন। ভারতীয় ক্রিকেট দলের উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে তিনি দীর্ঘদিন খেলেছেন এবং টেস্ট ক্রিকেটে ধারাবাহিক রান সংগ্রাহকের জন্য পরিচিত ছিলেন। টেস্ট ক্রিকেটে প্রথম খেলোয়াড় হিসেবে 10,000 রানের মাইল ফলক স্পর্শ করেন এবং অধিনায়ক হিসেবেও বহু বছর ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন। ১৯৫০ সালের আজকের দিনে পারভিন সুলতানা জন্মগ্রহণ করেন। তিনি পাতিয়ালা ঘরানার হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী খেয়াল ঠুমরি ভজন পরিবেশনের জন্য বিশেষভাবে বিখ্যাত। দেশে বিদেশে অসংখ্য সঙ্গীতানুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেন এবং ভারত সরকারের পদ্মশ্রী ও পদ্মভূষণ সম্মানে ভূষিত হন। ১৯১৭ সালের আজকের দিনে গোবিন্দচন্দ্র রায় প্রয়াত হন। তিনি চিকিৎসক ও কবি ছিলেন এবং চিকিৎসা পেশার পাশাপাশি সাহিত্য চর্চায় যুক্ত ছিলেন। তার কবিতা ও সাহিত্যকর্মে সমকালীন সমাজ ও মানব জীবনের বিভিন্ন দিক প্রতিফলিত হয়েছে। ১৯৭৭ সালের আজকের দিনে অতুল বসু প্রয়াত হন। তিনি চিত্রকলার সঙ্গে যুক্ত ছিলেন এবং প্রতিকৃতি অঙ্কনে বিশেষ দক্ষতার পরিচয় দেন। ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্টের সঙ্গে যুক্ত থেকে তিনি শিল্পশিক্ষা ও চিত্রকলার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০১৪ সালে আজকের দিনে অভিনেত্রী, নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক জোহরা সেগল প্রয়াত হন। তিনি পৃথ্বী থিয়েটার এবং উদয়শঙ্কর নৃত্য দলের সঙ্গে বিশেষ কাজ করেছেন এবং ভারতীয় চলচ্চিত্র, টেলিভিশন ও নাট্যমঞ্চে তার অভিনয় বিশেষভাবে সমাদৃত। ২০১৬ সালের আজকের দিনে অমল দত্ত প্রয়াত হন। তিনি ভারতীয় ফুটবলার, কোচ এবং ম্যানেজার ছিলেন এবং ভারতীয় ফুটবলে আধুনিক কৌশল প্রয়োগের জন্য পরিচিত ছিলেন। মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং ভারতীয় দল জাতীয় দলের কোচ হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন এবং ডায়মন্ড সিস্টেমের যে কৌশল সেটিকে জনপ্রিয় করেছেন আমাদের দেশে। ২০২০ সালের আজকের দিনে আনন্দমোহন চক্রবর্তী প্রয়াত হন। তিনি ভারতীয় আমেরিকান অণুজীব বিজ্ঞানী ছিলেন এবং জীব প্রযুক্তি ও পরিবেশ বিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
1: আজ এই দিনে।

তাহলে এই ছিল আজকের দিনে বেশ কিছু গুরুত্বপূর্ণ মানুষের কথা, বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনার কথা, যাদের জন্য আজকের দিনটা আমাদের কাছে একটু বেশি স্পেশাল। তবে তবে আমাদের যে আড্ডা, সেই আড্ডা কিন্তু চলতেই থাকবে এবং সেই আড্ডায় এখনও অনেক কিছু বলা বাকি। তবে এই মুহূর্তে তোমাদের জন্য মোকামের কণ্ঠে এই গানটা রইল, গানের পর ফিরে আসছি, সঙ্গে থেকো।

গানের পর আবারও ফিরে এলাম তোমাদের সঙ্গে। আজকে রয়েছি তোমাদের যুবাণী বন্ধু বিতর্ষক, আর কথা বলছি সুপ্রভাতের আসরে। আজকে এক বিশেষ মানুষের জন্মদিন, যিনি আমাদের খেলার মাঠ থেকেই দিয়েছেন জীবনের পাঠ। আজকে তার জন্মদিন। জীবনের প্রতিটা লড়াই শুধুই কি জয়ের জন্য, কি মনে হয়? নাকি কিছু লড়াই এরকমও থাকে যেগুলো আমাদেরকে মানুষ করে তোলে? এই কথাটাই বারবার ফুটে উঠেছে তার লেখায়। আজকে এমন এক সাহিত্যিকের কথা আমরা বলবো যিনি বাংলা সাহিত্যে একটা নতুন জানালা খুলে দিয়েছিলেন। তিনি দেখিয়েছিলেন যে খেলার মাঠ মানেই শুধুমাত্র ওই গোল, রান বা মেডেল নয়। মাঠ মানে ঘাম, মাঠ মানে অপমান, আত্মসম্মান, স্বপ্ন, এমনকি মাঠ মানে পরাজয়, প্রত্যাবর্তন এবং মানুষ হয়ে ওঠার গল্প। তিনি হলেন মতি নন্দী। বাংলা সাহিত্যে যদি সত্যিকারের কেউ খেলাধুলোকে বিষয় হিসেবে নয় এবং জীবনের এক গভীর দর্শনে পরিণত করে থাকেন, তবে সেই মানুষটি আর কেউ নন, মতি নন্দী। তার গল্প পড়লে মনে হয় আমরা কোনো ক্রীড়া উপন্যাস পড়ছি বলে একদমই মনে হয় না, মনে হয় আমরা এক সাধারণ মানুষের জীবন সংগ্রাম পড়ছি। তার স্বপ্নভঙ্গ, তার ভালোবাসা, তার ব্যর্থতা, তার আত্মবিশ্বাসের গল্প পড়ছি। ১৯৩১ সালের কলকাতা, একটি মধ্যবিত্ত পরিবার, খুব বেশি ঐশ্বর্য ছিল না কখনোই, আবার অভাবের গল্প একদম চরম ছিল না। কিন্তু ছোটবেলা থেকেই মতি নন্দী বুঝেছিলেন যে জীবন কখনো সোজা পথে হাঁটে না। স্কুল জীবনেই বইয়ের প্রতি তার ভালোবাসা জন্মায়। শুধুমাত্র সাহিত্য নয়, মানুষের জীবন, সমাজ, রাস্তার মানুষ, খেলার মাঠ, সব কিছু তাকে টানত। তার শিক্ষাজীবনও কেটেছে কলকাতায়। কলেজে পড়ার সময় থেকেই লেখালেখির প্রতি গভীর আকর্ষণ তৈরি হয়। কিন্তু জীবনের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় ছিল শহর কলকাতা। বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা মানুষ, ভোরের সাঁতারু, ফুটবল মাঠের গ্যালারি, ক্রিকেটের নেট, রেললাইনের ধারে দৌড়াতে থাকা ছেলেমেয়েরা, সত্যি বলতে এই মানুষগুলোই পরবর্তীকালে তার গল্পের প্রধান চরিত্র হয়ে উঠেছিল। মতি নন্দী বহু বছর ক্রীড়া সাংবাদিক হিসেবে কাজ করেন। এখানেই তার সাহিত্যিক জীবনের সবচেয়ে বড় সম্পদ তৈরি হয়। তিনি মাঠের বাইরের গল্প দেখতেন। খবরের কাগজে হয়তো লেখা থাকত বাংলা জিতেছে, কিন্তু তিনি জানতে চাইতেন যে যে দল হেরে গেল সেই দলের গোলকিপার কি রাতে ঘুমাতে পেরেছিল, যে দলটি, যে ছেলেটি সুযোগ পেল না সে বাড়ি ফিরে গিয়ে কি ভাবল, যে কোচ নিজের পরিবারকে সময় না দিয়ে ছাত্রদেরকে গড়ে তুলেছেন তার নিঃসঙ্গতা কে বোঝে। এই প্রশ্নগুলোই তাকে বাকিদের থেকে আলাদা করে দিয়েছিল। আর তার লেখা সবসময় ছিল অন্যরকম। বাংলা সাহিত্যে তার আগে খেলাধুলো নিয়ে লেখা হয়েছিল, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই খেলার ফলাফল ছিল মূল বিষয়। মতি নন্দী প্রথম দেখালেন যে খেলার সবথেকে গুরুত্বপূর্ণ অংশ তার স্কোর কার্ড নয়, মানুষের মন। তার গল্পে জয় আছে, পরাজয় আছে, কিন্তু তার থেকেও আছে যেটা, সেটা হলো অপেক্ষা, শৃঙ্খলা, নীরব কান্না, অবিশ্বাস্য পরিশ্রম আর নিজের সঙ্গে প্রতিদিনের লড়াই। কারণ তার লেখার সবচেয়ে বড় শক্তি হলো আমাদের মতোই সাধারণ মানুষ। মতি নন্দীর যে নায়করা, তারা কেউ সুপার হিরো নয়, তারা সাধারণ। কেউ বস্তির মেয়ে, কেউ বা ছোট্ট শহরের ফুটবলার, কেউ বা অবসরপ্রাপ্ত খেলোয়াড়, কেউ ব্যর্থ কোচ, কেউ এমন একজন যাকে সমাজ কোনোদিনও গুরুত্বই দেয়নি, কোনোদিনও সুযোগই দেয়নি। এই সাধারণ মানুষগুলোর মধ্যেই তিনি অসাধারণ শক্তি খুঁজে পেতেন। মতি নন্দীর নাম শুনলেই আমাদের প্রত্যেকের মাথায় যে বইটার নাম সবার আগে মনে আসে বা যে গল্পের নাম সবার আগে মনে আসে সেটা হলো কোনি। অনেকে হয়তো এটাও ভাবা হয় যে এটা শুধুমাত্র সাঁতারের গল্প। না, এটা বলতে পারো মানুষের নিজের ভাগ্যের বিরুদ্ধে একটা লড়াইয়ের গল্প। এক দরিদ্র পরিবারের মেয়ে, সমাজ তাকে বিশ্বাস করে না, অর্থ নেই, সুযোগ নেই, পরিচয় নেই, কিন্তু যেটা আছে সেইটা তো সবার কাছে থাকে না, আছে এক অসম্ভব ইচ্ছা শক্তি। আরেকজন আছে কোচ, যিনি বুঝেছিলেন যে প্রতিভা কখনো পোশাক দেখে জন্মায় না। মতি নন্দী এখানে কেবলমাত্র একজন সাঁতারুর কথা বলেননি, তিনি লিখেছেন সমাজ কিভাবে প্রতিভাকে আটকে রাখে, দারিদ্র কিভাবে স্বপ্নকে ছোট করে দেয়, আবার একজন সত্যিকারের শিক্ষক কিভাবে সেই স্বপ্নকে নতুন জীবন দেন।
কোচ বলছেন যে জল তোমাকে জিজ্ঞেস করবে না তুমি ধনী না গরিব, জল শুধু দেখবে তুমি থামছো কি না। কোনিও উত্তর দিয়েছিল যে আমি হাঁটতে পারি কিন্তু আমি থামবো না। এই কয়েকটি বাক্যই যেন মতিনন্দীর সাহিত্য দর্শনের সারাংশ। কোচ তার সাহিত্যের নীরব নায়ক। মতিনন্দীর লেখায় কোচরা কখনোই পার্শ্ব চরিত্র ছিল না। তার কাছে একজন কোচ মানে একজন শিক্ষক, একজন মনোবিজ্ঞানী, একজন অভিভাবক, একজন বন্ধু, কখনো কখনো কঠোর সমালোচকও বটে। তিনি দেখিয়েছেন যে যে কোচ শুধু জেতাতে শেখান সে বড় কোচ নন। যিনি হারার পরেও খেলোয়াড়কে আবার দাঁড় করাতে পারেন তিনি প্রকৃত শিক্ষক। আরও একটা গল্পের কথা মনে আসছে, সেটা হলো স্ট্রাইকার। এই যে গল্পটা, এই গল্পটাতে ফুটবল কেবলমাত্র একটা খেলা ছিল না, এটা ছিল একটা সিদ্ধান্ত নেওয়ার গল্প, চাপের মধ্যে নিজের ওপর বিশ্বাস রাখার গল্প, দলের জন্য নিজের অহংকার ত্যাগ করার গল্প। স্ট্রাইকার মানে শুধুমাত্র ওই গোল করাটা কাজ নয়, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া। আর এই যে দর্শনটা, এটা কিন্তু জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রযোজ্য। একই রকমভাবে আরও একটা গল্পের নাম মানে আমরা সবাই পড়েছি, সেটা হলো স্টপার। এই যে স্টপার, এর যে চরিত্রটা, স্টপার চরিত্রটি, এটা কিন্তু আমাদের প্রত্যেকের জীবনের এক গভীর প্রতীক। মানে সবাই সামনে থেকে গোল করতে চায় কিন্তু পিছনে দাঁড়িয়ে দলের ভরসা হওয়াটা অনেক অনেক কঠিন। মতিনন্দী শেখান যে সব নায়ক আলোতে দাঁড়ায় না, অনেক নায়ক অন্ধকারেই দলকে বাঁচিয়ে রাখেন। আর সত্যি বলতে এই যে স্ট্রাইকার, স্টপার, এই যে ফুটবলের সঙ্গে যে যে জিনিসগুলো যায়, মানে ফুটবল খেলাটাই এরকম যেটা নাকি শুধুমাত্র ওই মাঠের মধ্যে কিন্তু আবদ্ধ থাকে না, আমাদের জীবনের বহু ছোটো খাটো জিনিসপত্র আমরা কিন্তু ফুটবল থেকেই শিখি। এই মুহূর্তে তোমাদের জন্য রইল সিদ্ধার্থ রায়ের এই গানটা। গানের পর ফিরে এসে মতিনন্দীর জীবনের আরও বহু ঘটনা তোমাদের সঙ্গে ভাগ করে নেব। সঙ্গে থাকো।

সত্যি ফুটবল তো সবসময় সব খেলার রাজাই হয়ে থেকেছে। আর এই যে কথা বলছিলাম মতি নদীর আজকে, তো এই যে মতি নদীর বিভিন্ন গল্প, তার মধ্যে আরও একটা গল্পের কথা বলবো এবার। কিন্তু ফুটবল থেকে আমরা একটুখানি বাইরে বেরোচ্ছি, সেটা হলো নুনিদা নট আউট। এই গল্পটাও না একটা ডিফারেন্ট আঙ্গিকে লেখা। মানে আসলে কি, বয়স বাড়া মানে এই খেলাধুলো সেগুলো করা যাবে না বা খেলাধুলোতে শেষ? মতিনন্দী কিন্তু এই গল্পের মাধ্যমে উত্তর দিয়েছেন, এবং মতিনন্দীর উত্তর না। তিনি দেখিয়েছেন যে মানুষের শরীর ক্লান্ত হতে পারে, কিন্তু মানুষের যে স্বপ্ন সেটা কখনো অবসর নেয় না। এই বই আজও প্রবীণদের জন্য যেমন অনুপ্রেরণা, তেমনি তরুণদের জন্য একটি শিক্ষা যে কাউকেই বয়স দিয়ে বিচার করো না। যদি এই প্রশ্নটা করা যায় যে মতিনন্দীর সব থেকে বড় সৃষ্টিকে, তাহলে আমার মনে হয় অনেকেই এই গল্পগুলো থেকে এটা বলা হবে যে কেউ বলবে কোনি, কেউ বলবে স্ট্রাইকার, কেউ বলবে স্টপার। কিন্তু সত্যি যদি একটুখানি ঠান্ডা মাথায় ভেবে দেখো, তাহলে দেখবে তার সৃষ্টি করা আসলে যে কোনো গল্পের যে নায়ক, সেটা কিন্তু কোনো একটা বই বা কোনো একটা চরিত্র নয়, সেটা হলো একজন মানুষ। কারণ তার যে গল্পের চরিত্ররা, তারা কেউ নিখুঁত নয়, তারাও ভুল করে, রাগ করে, হতাশ হয়, তারাও হেরে যায়, কখনো অন্যায় প্রতিবাদ করতে গিয়ে তারাও একা হয়ে পড়ে, আবার সেই মানুষগুলোই নিজেদের সীমাবদ্ধতাকে অতিক্রম করে ওঠে। তাই মতিনন্দীর যে চরিত্ররা, তারা আমাদের এত কাছের মনে হয়, কারণ তারা কেউ অলৌকিক নয়, তারা আমাদেরই প্রতিবেশী, আমাদেরই বন্ধু, আমাদেরই পরিবারের মানুষ। জয় নয় প্রস্তুতই তার সাহিত্যের মূল কথা। আমরা সাধারণত খেলাধুলার গল্পে যে শেষের দৃশ্যটা দেখতে চাই, যে কাপ উঠলো, মেডেল এলো, দর্শকের করতালি, কিন্তু মতিনন্দী এই জায়গাতেই যেন ক্যামেরাটা ঘুরিয়ে দেন। তিনি দেখান যে ভোর চারটে ঘুম ভেঙে অনুশীলনে যাওয়া যায়, পেট ভরে খাবার না খেয়েও দৌড়ানো যায়, বন্ধুরা যখন সিনেমা দেখতে গেছে তখন একা মাঠে অনুশীলন করা যায়, পরাজয়ের পর বাড়ি ফিরে নীরবে কান্নাও করা যায়। এই যে অদেখা মুহূর্তগুলো, এইটাই তার আসল গল্প। তার কাছে বিজয় সত্যি কোনো গন্তব্য নয়, বিজয় হলো প্রত্যেক দিনের যে প্রস্তুতি তা স্বাভাবিক ফল। তাই মতিনন্দী শুধুমাত্র মাঠের গল্প লেখেনি, তার অন্যান্য আরও উপন্যাসগুলোতেও আমরা দেখেছি যে কীভাবে সামাজিক চাপ, সম্পর্কের টানাপোড়েন, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং নিজের ভিতরের যে দ্বন্দ্ব, তার সঙ্গে লড়াই করা হয়েছে। কখনো তিনি বক্তৃতা দেননি, তিনি তার চরিত্রগুলোকে বাঁচতে দিয়েছেন, তাদেরকে সিদ্ধান্ত নিতে দিয়েছেন, তাদেরকে ভুলও করতে দিয়েছেন। আর পাঠক নিজেই পড়তে পড়তে উপলব্ধি করেন যে জীবন সত্যি কখনো রঙিন হয় না, জীবন সাদা কালোও হয়। ক্রিকেটে যেমন দ্বিতীয় ইনিংস থাকে, মতিনন্দীও যেন প্রশ্ন করেছে যে মানুষের জীবনে কি সেই দ্বিতীয় ইনিংস নেই? যে মানুষটি একবার ব্যর্থ হয়েছে সে কি আর সফল হতে পারবে না? যে সম্পর্ক ভেঙে গেছে সেই সম্পর্ক কি নতুন অর্থ পেতে পারে না? যে খেলোয়াড়কে সবাই বলে দিয়েছে যে তোমার তো শেষ হয়ে গেছে, সে কি আর ফিরে আসতে পারে না? এই যে বিশ্বাস, এই বিশ্বাসই তার লেখাকে আশাবাদী করে তোলে। সত্যি তিনি অলীক সুখের গল্প লেখেন না, তিনি কখনো তার আশাকে মরতেও দেন না। আর এখানেই তার লেখার যে ভাষা সেটা খুবই কার্যকরী, কারণ মতিনন্দীর ভাষা নিয়ে যদি একটুখানি আলাদা করে বলতে হয়, তাহলে বাংলা সাহিত্যে অনেক লেখক যারা শব্দের জাদু দেখিয়েছেন, মতিনন্দী কিন্তু দেখিয়েছেন সরলতার জাদু। তার ভাষা একদম ছোট্ট ছোট্ট বাক্যে গিয়ে চলে, অতিরিক্ত অলঙ্কার নেই, কৃত্রিম আবেগ নেই। মানে তার যে সাহিত্য, সেখানে একটা বিষয় বারবার ফিরে আসে, সেটা হলো একজন শিক্ষক আর একজন প্রশিক্ষকের মধ্যে পার্থক্য। প্রশিক্ষক কৌশল শেখান, কিন্তু প্রকৃত শিক্ষক মানুষ করেন। তার উপন্যাসগুলোতে কোচরা কখনো কখনো কঠোর, তারা বকেন, তারা

করেন, শাস্তি দেন, কিন্তু তার আড়ালে থাকে সীমাহীন স্নেহ। যেন তারা বলছে যে আজ তোমাকে কষ্ট দিচ্ছি যাতে আগামীকাল তোমার জীবন ভেঙে না পড়ে। আর এই ভাবনাই তার যে চরিত্রগুলো কোচ হিসেবে আছে সেই চরিত্রগুলোকে বাংলা সাহিত্যে অনন্য করে তুলেছে। আজকে পৃথিবীতে খেলাধুলোকে অনেক সময় পেশা হিসেবে দেখা হয়। মতিনন্দী এই জায়গাটাতেও কিন্তু অন্যরকম কথা বলেন। তার মতে খেলাধুলো শেখায় সময়ের মূল্য, নিয়ম মানতে, প্রতিপক্ষকে সম্মান করতে, দলবদ্ধভাবে কাজ করতে, আর আরেকটা জিনিস শেখায়, সেটা হলো আবার নতুন করে শুরু করতে। যে শিক্ষা শুধুমাত্র মাঠে নয়, অফিসে, সংসারে, সমাজে সব জায়গাতেই সমানভাবে প্রয়োজন। মতিনন্দীর আগে বাংলা সাহিত্যে নারী ক্রীড়াবিদকে কেন্দ্র করে খুব বড় উপন্যাস করে ওঠেনি। তিনি কিন্তু এই সাহসটা দেখিয়েছেন। তিনি দেখিয়েছেন একজন মেয়ে কেবলমাত্র পরিবারের পরিচয় বাঁচে না, তার নিজেরও স্বপ্ন আছে, নিজের পরিচয় আছে, নিজের লড়াই আছে, আর এইগুলোই আমরা কিন্তু তার লেখার মধ্যে পাই। যাই হোক, একদম শেষে তোমাদেরকে বলেছিলাম যে তোমাদেরকে একটা খুব সুন্দর গল্প শোনাবো। আজকের গল্পটাও তোমাদের জন্য রয়েছে মহাভারত থেকে। তাহলে চলো আজকের গল্পটা বরং শুরুই করি। মহাভারতের বিশাল আখ্যানের মধ্যে এমন কিছু ঘটনা আছে যা শুধুমাত্র রাজা রাজরার গল্প নয়, বরং প্রতিটা মানুষের জীবনের দর্পণ। এমনই এক অধ্যায় হলো এই যক্ষ প্রশ্ন। এই গল্পে কোনো যুদ্ধ নেই, কোনো অস্ত্র নেই, নেই রক্তপাত, তবু মহাভারতের অন্যতম গভীর আর অনুপ্রেরণামূলক অধ্যায় এটা। কারণ এখানে যুদ্ধ হয়েছে বুদ্ধির সঙ্গে অহংকারের, ধৈর্যের সঙ্গে তারাগুলোর, আর ধর্মের সঙ্গে স্বার্থের। পাণ্ডবরা তখন বনবাসে, রাজপ্রাসাদের আরাম নেই, সিংহাসনের গৌরব নেই, চারিদিকে শুধু শাল পলাশের বন, বন্যপ্রাণীর ডাক আর অনিশ্চয়তার ছোঁয়া। সেই এক দুপুরে শিকার করতে গিয়ে নকুল, সহদেব, ভীম, অর্জুন একে একে গভীর বনে প্রবেশ করলেন। প্রত্যেকের তৃষ্ণায় কণ্ঠ শুকিয়ে আসছিল। হঠাৎ নকুল দেখতে পেলেন এক স্বচ্ছ জলের সরোবর। জল টলমল করছে, যেন আমন্ত্রণ জানাচ্ছে। কোনো চিন্তা না করেই তিনি জল পান করলেন, আর মুহূর্তের মধ্যেই নিথর হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। এরপর একে একে যুধিষ্ঠির ছাড়া প্রত্যেকেই সেই সরোবরের কাছে এলেন এবং জল পান করলেন, আর প্রত্যেকেই অচেতন হয়ে গেলেন। অনেকক্ষণ পরে যখন কেউ ফিরে এলো না, তখন যুধিষ্ঠির তাদেরকে খুঁজতে বেরালেন। তিনি ছিলেন সবচেয়ে শান্ত, ধৈর্যশীল ও বিচক্ষণ। সরোবরের কাছে এসে চার ভাইকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখলেন এবং হৃদয় কেঁপে উঠল। তিনি আবেগে ভেসে গেলেন না, জল পান করতে উদ্যত হতেই আকাশ থেকে তার জন্য এক গভীর কণ্ঠ ভেসে এলো, থামো রাজন, এই জল পান করার আগে তোমাকে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। যুধিষ্ঠির চমকে গেলেন। সামনে আবির্ভূত হলো এক রহস্যময় যক্ষ, অদ্ভুত রূপ, দীপ্ত চোখ, গভীর কণ্ঠ। যক্ষ বললেন, এই সরোবর আমার অধিকারভুক্ত, যারা আমার প্রশ্নের উত্তর না দিয়ে জল পান করবে এটাই তার পরিণতি। যুধিষ্ঠির শান্তভাবে মাথা নত করলেন, বললেন, প্রশ্ন করুন, আমি উত্তর দেব। যক্ষ একের পর এক প্রশ্ন করতে লাগল, জীবন, মৃত্যু, ধর্ম, সুখ, সত্য, অহংকার, জ্ঞান, সব কিছু নিয়ে। যক্ষ জিজ্ঞেস করেছিল, এই পৃথিবীতে সবচেয়ে আশ্চর্য জিনিস কি? যুধিষ্ঠির বলেছিলেন, প্রত্যেক দিন আমরা দেখি মানুষ মরছে, তবু আমরা প্রত্যেকে ভাবি যে আমি কখনো মরব না, এর চেয়ে আশ্চর্য আর কি আছে? যক্ষ জিজ্ঞেস করেছিল, ধর্ম কি? যুধিষ্ঠির বলেছিল, যা অন্যকে কষ্ট না দিয়ে পালন করা যায়, যা সকল জীবের মঙ্গল সাধন করে, সেটাই ধর্ম। যক্ষ জিজ্ঞেস করেছিল, মানুষের সত্যিকারের সুখ কি দেয়? যুধিষ্ঠির বলেছিল, লোভকে ত্যাগ করা আর সন্তুষ্ট থাকা। মানুষের প্রকৃত বন্ধুকে? যুধিষ্ঠিরের উত্তর ছিল, সংকটের সময় যে পাশে থাকে সেই জীবনের প্রকৃত বন্ধু। প্রশ্নের পর প্রশ্ন আর প্রত্যেকটা উত্তরে যুধিষ্ঠিরের জীবনবোধ, মানবিকতা, ন্যায় চেতনা ফুটে উঠল। কোথাও তিনি শাস্ত্রের ভারী ভাষা ব্যবহার করেননি, বলেছেন সহজ অথচ গভীর কথা যা আমাদের জীবনে সমানভাবে প্রযোজ্য। অবশেষে যক্ষ বলেছিলেন যে, তোমার যেই চার ভাই পড়ে আছে তার মধ্যে থেকে আমি একজনকে বাঁচিয়ে দিতে পারি, বলো কাকে চাই? সবারই ধারণা ছিল যে যুধিষ্ঠির নিশ্চয়ই ভীম বা অর্জুনকে বেছে নেবেন, একজন শক্তির প্রতীক, আরেকজন যুদ্ধের শ্রেষ্ঠ ধনুর্ধর। কিন্তু যুধিষ্ঠির বলেছিলেন, আমি নকুলকে চাই। যক্ষ বিস্মিত। যক্ষ বলেছিল, কেন? ভীম বা অর্জুন নয় কেন? যুধিষ্ঠির শান্তভাবে উত্তর দিলেন, আমার পিতার দুই স্ত্রী, কুন্তী ও মাদ্রী। কুন্তীর পুত্র হিসেবে তো আমি বেঁচে আছি, আমি চাই মাদ্রীর বংশও বেঁচে থাকুক, এটাই ন্যায়। এই উত্তরে যুধিষ্ঠির

মান করেছিলেন যে ধর্ম মানে শুধুমাত্র নিজের লাভ নয়, ধর্ম মানে সমতা, ধর্ম মানে ন্যায়ও। যক্ষ হেসে উঠলেন, তার ভয়ঙ্কর রূপ মিলিয়ে গেল। তিনি প্রকাশ করলেন নিজেকে, তিনি স্বয়ং ধর্মদেব। তিনি বললেন, হে যুধিষ্ঠির, তুমি ধর্মকে শুধু জানোই না, তুমি ধর্মকে বাঁচাও। এই কথা বলেই তিনি যুধিষ্ঠিরের চার ভাইকেই পুনর্জীবিত করলেন। সত্যি বলতে এই যে গল্পটা, এই গল্পটা আমাদেরকে শেখায় যে সব প্রশ্নের উত্তর শক্তিতে নয়, বরং ধৈর্যও লুকিয়ে থাকে। আর সত্যিকারের যে জ্ঞান, সেই জ্ঞান আসে অহংকার ত্যাগে। ধর্ম মানে অন্ধ নিয়ম নয়, ধর্ম মানে মানবিক ন্যায়। আর নেতৃত্ব মানে নিজেকে বড় করে তোলা নয়, সবাইকে সঙ্গে রাখা। আজকের এই যে দ্রুতগতির জীবন, যেখানে আমরা তাড়াগুড়োতে ভুল সিদ্ধান্ত নিচ্ছি, সেখানে যুধিষ্ঠির আমাদেরকে শেখাচ্ছেন যে এক মুহূর্ত থামো, ভাবো এবং তারপরে এগোও। মহাভারত সত্যি বলতে কোনো যুদ্ধের কাহিনী নয়, এটা কিন্তু একটা জীবনের পাঠশালা। যুধিষ্ঠিরের এই যে গল্প, এই গল্প আমাদেরকে মনে করিয়ে দেয় যে সবচেয়ে যে বড় বিজয়, সে বিজয় যুদ্ধক্ষেত্রে নয়, বরং নিজের ভেতরের অন্ধকারকে জয় করার। তবে স্টুডিওর ঘড়িকাটা এই মুহূর্তে বলছে যে আজকের মতন আমার সময় কিন্তু শেষ। এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম আমি, তোমাদের বন্ধু বিতোষক। আর আজকে ওই যে ওয়েদারটা একদম বৃষ্টি বৃষ্টি, তাই যেতে যেতেও তোমাদের জন্য অর্ণব দত্তের কণ্ঠে একটা বৃষ্টি মুখর গান দিয়ে গেলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, শুনতে থেকো যুববাণী।

আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা। এখন শুনবেন আধুনিক গান শিল্পী শ্রেয়সী চৌধুরী। প্রথম গানটির গীতিকার কৌশিক গোস্বামী।

এতক্ষণ আধুনিক গান শুনলেন শ্রেয়সী চৌধুরীর কণ্ঠে। আকাশবাণী কলকাতা, সঞ্জয়িতা। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণের মধ্যেই।

0: said such violence continues amid a prevailing culture of impunity, and India strongly condemns such heinous acts. Maharashtra Chief Minister Devendra Fadnavis has announced the formation of a 7-member committee headed by retired Supreme Court Justice Ranjana Desai to draft a uniform civil code for the state. He made the announcement in the Maharashtra Legislative Assembly yesterday. The committee will submit its report to the state government within the next 6 months. BJP has announced the names of Sukhendu Shekhar Roy, Sushmita Dev and Prakash Chigbaraik as its candidates for the Rajya Sabha by-polls in West Bengal. The by-polls to these seats will be held on 24th of this month. The three leaders recently quit the All India Trinamool Congress and joined the BJP. Former Iranian Supreme Leader Ayatollah Ali Khamenei has been laid to rest at the Imam Reza Shrine in Mashhad as thousands of supporters gathered to pay their final farewells. His eldest son, Sayyid Mustafa Khamenei, performed the ritual prayers. Ayatollah Ali Khamenei was killed in US-Israeli strikes on 28th of February this year, triggering a widespread conflict across the West Asia region. Legendary Welsh singer and songwriter Bonnie Tyler passed away at a hospital in Portugal yesterday. She was 75. Her family confirmed the death, calling it unexpected as she had been receiving treatment after undergoing emergency intestinal surgery in May this year. Born as Gaines Sullivan, her anthem, Total Eclipse of the Heart, was a huge hit of the 80s, earning her one of the 3 Grammy nominations. The song has over 1.3 billion views on YouTube so far. In women's cricket, Harmanpreet Kaur-led India will take on hosts England in the historic one-off test match at Lord's Cricket Ground in London today. The match is scheduled to begin at 3:30 p.m. Indian time. This match is a landmark occasion for Lord's as it is the first women's test match to have been played at the ground. More than 33,000 people have already secured their seats for this 4-day test. In tennis, Marcelo Arevalo and Jelena Ostapenko won the mixed doubles title at Wimbledon as they edged Australian duo of Storm Hunter and Mark Polmans 4-6, 7-5, 6-2 in a 1-hour 56-minute thriller on centre court. The title is a 3rd major trophy for Ostapenko. Arevalo also secured his 3rd Grand Slam title and became the first player from El Salvador to be crowned a Wimbledon champion. The India Meteorological Department has issued a red alert for heavy to very heavy rainfall with isolated extremely heavy rainfall in Uttarakhand today. In view of the warning, schools and Anganwadi centres have been closed in many districts today. And that is the end of this news bulletin.
1: Akashvani Kolkata, Sthaniya Sangbad Porchi, Sudeep Boshu. দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে সূর্যপুরে নাবালিকা খুন ও ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে গণপিটুনিতে মৃত্যু ও হিংসা মামলায় আরও 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই নিয়ে এই ঘটনায় গ্রেপ্তারির সংখ্যা বেড়ে হল 35। ধৃতদের আজ বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। পুলিশ জানিয়েছে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হচ্ছে। এদিকে ওই এলাকায় আইন শৃঙ্খলা বজায় রাখতে সূর্যপুরে স্থায়ী পুলিশ আউটপোস্ট নির্মাণের কাজ চলেছে জোর কদমে। বারুইপুর পুলিশ জেলা সুপার কঙ্কর প্রসাদ বারুই গতকাল নির্মীয়মান আউটপোস্ট পরিদর্শন করেন। দ্রুত কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন তিনি। কোনো মহিলার অভিযোগ প্রত্যাখ্যান করা যাবে না, সঙ্গে সঙ্গে জিরো এফআইআর দায়ের করতে হবে বলে থানার ভারপ্রাপ্ত আধিকারিকদের নির্দেশ দিয়েছে কলকাতা পুলিশ। পাশাপাশি কোনো নাবালিকা নিখোঁজ হওয়ার সঙ্গে সঙ্গে অপহরণের মামলা দায়ের করে শুরু করতে হবে তদন্ত। রাজ্য সরকারের নির্দেশ মতো থানায় মহিলা হেল্প ডেস্ক পুরোদস্তুর চালু হওয়ার আগে গতকাল কলকাতা পুলিশের 183 জন মহিলা পুলিশ কর্মী ও আধিকারিককে প্রশিক্ষণ দিয়েছে লালবাজার। উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার অজয় নন্দ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ মুর্শিদাবাদ সফরে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর এটি তার প্রথম জেলা সফর। আর্থিক দুর্নীতি, বেকারত্ব, আইন শৃঙ্খলা অবনতি নিয়ে রবীন্দ্রভবনে প্রশাসনিক স্তরে তিনি বৈঠক করবেন বলে জানা গেছে। নতুন সরকার মুর্শিদাবাদ জেলার জন্য বেশ কয়েকটি ঘোষণা করেছে। এর মধ্যে ফারাক্কায় সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি, শামশেরগঞ্জে বিড়ি শ্রমিকদের জন্য হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন এবং জঙ্গিপুরকে নতুন জেলা ঘোষণার মতো পদক্ষেপ রয়েছে। রেজিনগরের তকিপুর হাই মাদ্রাসার মাঠে দলের সাংগঠনিক সভাতেও আজ শুভেন্দুবাবু যোগ দেবার কথা। রাজ্য সরকার আশাকর্মীদের মাসিক বেতন বৃদ্ধি করেছে। আগামী মাস থেকে তাদের মাসিক বেতন 5,000 টাকা করে বৃদ্ধি করা হচ্ছে বলে নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তর থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এর ফলে তাদের মাসিক বেতন 6,250 টাকা থেকে বেড়ে হবে 11,250 টাকা। পাশাপাশি আইসিডিএসের অধীনে কর্মরত অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের মাসিক সাম্মানিক 5,000 টাকা করে বাড়ানো হয়েছে। এর ফলে অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক সাম্মানিকের হার 4,500 টাকা থেকে বেড়ে হবে 9,500 টাকা। স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার শরদ্দত্ত মুখোপাধ্যায় বলেছেন, সরকারি হাসপাতালে যাতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ব্যবহার করা না হয় সেই লক্ষ্যে রাজ্য সরকার প্রতি সপ্তাহে হাসপাতালের ওয়ার্ডগুলিতে চিরুনি তল্লাশি চালাবে। তিনি গতকাল উত্তর চব্বিশ পরগনার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শনের ফাঁকে সাংবাদিকদের এ কথা বলেন।
2: আমাদের চেঞ্জিং এসওপি কি হলো, প্রতি 7 দিনে চিরুনি তল্লাশি হবে প্রত্যেক সরকারি হাসপাতালে প্রত্যেক ওয়ার্ডে, যাতে মেয়াদিত্বর্ণ ওষুধ না থাকে সরিয়ে ফেলা হয়। পরিবর্তন করতে হবে, দোষ বা পরিষেবার যা যা গলত সেটা আমাদের দায়িত্ব, আমরা নেব।
1: অন্নপূর্ণা যোজনায় আবেদনকারীর নাম, বানান, আধার সংক্রান্ত তথ্যে ছোটখাটো সংশোধন করতে অনলাইন পোর্টালে এডিট করার সুবিধা চালু করছে রাজ্য সরকার। এই প্রকল্পের নির্দিষ্ট অফিসিয়াল পোর্টালে শীঘ্রই এই সুবিধা চালু হচ্ছে। এতদিন পর্যন্ত একবার ফর্ম জমা হয়ে গেলে সেখানে দেওয়া তথ্য সংশোধনের কোনো ব্যবস্থা ছিল না। পাশাপাশি আবেদনপত্র গৃহীত হলেও ব্যাংকে টাকা ঢোকেনি, এমন ক্ষেত্রে আবেদনকারীকে তার কারণ জানাতে হবে। অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্যের নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের সচিবের নেতৃত্বে গতকাল একটি পর্যালোচনা বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় লাগাতার বৃষ্টিতে জনজীবন কিছুটা বিপর্যস্ত। সকাল 6:30 পর্যন্ত আলিপুরে প্রায় 28 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। মৌসুমী অক্ষরেখা রাজ্যের বাঁকুড়া ও দীঘা হয়ে বিস্তৃত। পাশাপাশি একটি ঘূর্ণাবর্ত অবস্থান করায় আগামী সোমবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন,
3: দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য আগামী 5 দিন 13 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। প্রধানত মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অনেক জায়গাতে। বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকার সম্ভাবনা রয়েছে প্রধানত উপকূলের কাছাকাছি জেলাগুলো এবং সেই সাথে পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি এবং কিছুটা হাওড়া। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 5 দিন বৃষ্টিপাতের পরিমাণ কলকাতার ক্ষেত্রেও বাড়বে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত বেশি থাকবে উত্তরের জেলাগুলো, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার। মৎস্যজীবীদের জন্য 9 থেকে 10 তারিখের মধ্যে সমুদ্রে দমকা হাওয়া থাকার কারণে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
1: কলকাতা পুলিশে ফের রদবদল হয়েছে। ওসি ও অ্যাডিশনাল ওসি মিলিয়ে মোট 33 জনকে ইন্সপেক্টর পদে বদলি করেছে লালবাজার। কলকাতার 2টি থানায় মহিলা ইন্সপেক্টর এসেছেন। সিঁথি থানার ওসি হলেন চামেলি মুখোপাধ্যায়, টালিগঞ্জ মহিলা থানার ওসি রূপা সিং, সরসোনা থানার ওসি দায়িত্ব পেয়েছেন। চিংড়িহাটা মেট্রোর কাজের জন্য উড়ালপুল আজ রাত আটটা থেকে 13 জুলাই সোমবার সকাল 8টা পর্যন্ত বন্ধ থাকবে। এই সময় এই অংশে কোনো যান চলাচল করবে না। স্থানীয় সংবাদ শেষ হলে এরপর গ্রামীণ সংবাদ দুপুর 12:30।

ভীম পলশ্রী রাগে খেয়াল পরিবেশন করলেন স্বপ্না ঘোষ। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন রূপক মিত্র এবং হারমোনিয়ামে অমিতাভ ভট্টাচার্য। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

নজরুল গীতি শুনলেন রূপা ভট্টাচার্যের কণ্ঠে, আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা। একটু পরেই শুনবেন হিন্দি অনুষ্ঠান দর্পণ, উপস্থাপনায় ভারতী দত্ত।

এতক্ষণ শুনছিলেন হিন্দি অনুষ্ঠান আকাশবাণী কলকাতা সঞ্চিত প্রচার তরঙ্গে। এখন শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। প্রথম ছবির নাম ম্যানজেল, শিল্পী কিশোর কুমার।

0: এতক্ষণ শুনছিলেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। খেলার খবর একটু পরেই।
1: আকাশবাণী কলকাতা খেলার খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ফিফা বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল ম্যাচে আজ স্পেন বেলজিয়ামের মুখোমুখি হবে। এদিকে ফ্রান্স সেমিফাইনালে উঠেছে। লর্ডসে মহিলাদের একমাত্র ক্রিকেট টেস্টে ইংল্যান্ড টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। সল্টলেকের সাই কেন্দ্রে রাজ্য অ্যাথলেটিক্সের আজ দ্বিতীয় দিনে 11টি মিট রেকর্ড হয়েছে। আসি বিস্তারিত খবরে। প্রথমেই বিশ্বকাপ ফুটবলের খবর।

বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচে লস অ্যাঞ্জেলেসের ইঙ্গেলউড স্টেডিয়ামে আজ ভারতীয় সময় রাত 12:30 স্পেন বেলজিয়ামের মুখোমুখি হবে। এই ম্যাচের জয়ী দল সেমিফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। এদিকে গত রাতে ফ্রান্স মরক্কোকে 2-0 গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে। ফ্রান্সের হয়ে 60 মিনিটে কিলিয়ান এমবাপে ও 66 মিনিটে ওসমান দেম্বেলে গোল করেন। 28 মিনিটের মাথায় একটি পেনাল্টি পেলেও তা আটকে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বৌনো। এমবাপের গোলের ফলে চলতি বিশ্বকাপ কাপে তিনি আবারও সর্বোচ্চ গোলদাতার তালিকায় আর্জেন্টিনার লিওনেল মেসির সঙ্গে যুগ্মভাবে প্রথম স্থানে উঠে এলেন। দুজনেরই চলতি বিশ্বকাপে গোল সংখ্যা 8। এছাড়া আগামীকাল নরওয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে। মায়ামি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 2:30। প্রথমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছে নরওয়ে। 1998 সালে শেষবার ফুটবল বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণের পর সে বছর নরওয়ে রাউন্ড অফ 16 থেকে বিদায় নিয়েছিল। অন্যদিকে রবিবার সকাল 6:30 কানসাস সিটি স্টেডিয়ামে আর্জেন্টিনা সুইজারল্যান্ডের মুখোমুখি হবে। 72 বছর পর কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস সৃষ্টি করেছে সুইজারল্যান্ড। 1954 সালে বিশ্বকাপে শেষবার কোয়ার্টার ফাইনালে ওঠে তারা। উল্লেখ, সুইজারল্যান্ড সেবারই আয়োজক দেশ ছিল। ব্রাজিলিয়ান মিডিও মিগুয়েল ফিগুয়েরা দামাসোনা মোহনবাগান সুপার জায়ান্ট দলে যোগ দিয়েছেন। তার সঙ্গে সবুজ মেরুন দলের 2 বছরের চুক্তি হয়েছে। সিরিয়া লিগে খেলা মিগুয়েল এশীয় মহাদেশে এসে প্রথম নজর কাড়েন বাংলাদেশ ক্লাবে খেলার সময়। বাংলাদেশের চ্যাম্পিয়ন ক্লাব বসুন্ধরা কিংসে 3 বছর খেলার পর গত বছর ভারতে আসেন তিনি। ইস্টবেঙ্গলের জার্সিতে নেমেই নিজের দলকে ISL চ্যাম্পিয়ন করানো ছাড়াও প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে সোনার বল জিতেছিলেন তিনি। ব্রাজিলের এই 26 বছর বয়সী ফুটবলার মিগুয়েল গত মৌসুমে ISL-এ 12টি ম্যাচ খেলে 2টি গোলও করেছেন। রাতভর একটানা বৃষ্টিতে চলতি মৌসুমে কলকাতা ফুটবল লীগে দ্বিতীয় ও চতুর্থ ডিভিশনের সমস্ত খেলা স্থগিত করা হয়েছে। আজ এক সরকারি বিবৃতিতে পশ্চিমবঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থা ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের তরফে এক জরুরি বার্তা পাঠানো হয়। আবহাওয়া তারতম্যের কারণে এমন সিদ্ধান্ত বলে IFA সচিব অনির্বাণ দত্ত জানিয়েছেন।

0: ক্রীড়াসূচি খুব দ্রুত তৈরি করে সব দলগুলির কাছে পাঠানো হবে বলে তিনি জানান। লর্ডসে ভারত ইংল্যান্ডের মধ্যে মহিলাদের একমাত্র ক্রিকেট টেস্ট আজ শুরু হয়েছে। টসে জিতে ইংল্যান্ড ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। একটু আগে পাওয়া খবরে জানা গেছে ভারত 5 উইকেটে 202 রান করেছে। পুরুষদের ক্রিকেটে ব্রিস্টলে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডের কাছে 9 উইকেটে পরাজিত হয়েছে ভারত। এই জয়ের ফলে 5 ম্যাচের সিরিজে 3-0 ব্যবধানে জয়লাভ করল ইংল্যান্ড। কলকাতা স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া সাইয়ের ক্যাম্পাসে চলা 74তম রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনে একসঙ্গে 11টি মিট রেকর্ড ভেঙে নজির গড়লেন প্রতিযোগীরা। রাজ্য চ্যাম্পিয়নশিপের ইতিহাসে একদিনে এতগুলি মিট রেকর্ডই প্রথম। মেয়েদের অনূর্ধ্ব 20 বিভাগে 400 মিটারে মোহনবাগান অ্যাথলেটিক্স ক্লাবের তাহুরা খাতুন 54.83 সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ড করেন। 20 কিলোমিটার রেস ওয়াকে ইস্টবেঙ্গলের জোবিয়ার মুন্ডা নিজেরই আগের রেকর্ড ভেঙে সোনা জিতেছেন। ছেলেদের অনূর্ধ্ব 16 হাইজাম্পে সৌমিক ঘোষ, অনূর্ধ্ব 18 ডিসকাসে স্বপ্নীল দত্ত এবং অনূর্ধ্ব 16 1000 মিটার রেস ওয়াকে শোভান ভৌমিকও নতুন মিট রেকর্ড গড়েছেন। অনূর্ধ্ব 23 পুরুষদের 800 মিটারে মহসিন আওয়াল এবং মহিলাদের একই ইভেন্টে রোশনি দাস রেকর্ড গড়েছেন। উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসের প্রথম সেমিফাইনালে ওয়াইল্ড কার্ড এন্ট্রি পেয়ে ঢোকা ব্রিটেনের খেলোয়াড় আর্থার ফেরি জার্মানির আলেকজান্ডার জেরেভের মুখোমুখি প্রথম দুটি সেট জেরেভ 7-6, 6-2 ব্যবধানে জিতে নিয়েছেন। তৃতীয় সেটের খেলা চলছে। দ্বিতীয় সেমিফাইনালে কিছুক্ষণ পরই বিশ্বের 1 নম্বর খেলোয়াড় বর্তমান চ্যাম্পিয়ন ইতালির জানিক সিনার 7 বারের উইম্বলডন জয়ী সার্বিয়ার নোভাক জোকোভিচের বিরুদ্ধে খেলবেন। অন্যদিকে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে আগামীকাল চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুচোভা ও লিন্ডা নক্সোভা মুখোমুখি হবেন। পুরুষদের ডাবলসের ফাইনালও হবে আগামীকাল। উইম্বলডন মিক্সড ডাবলসের শিরোপা জিতেছেন মার্সেলো আরভেলো এবং জেলেনা ওস্তাপেঙ্কো জুটি। সেন্টার কোর্টে 1 ঘন্টা 56 মিনিটের রুদ্ধশ্বাস লড়াইয়ে তারা অস্ট্রেলিয়ার জুটিকে পরাজিত করে। খেলার খবর শেষ হল, এরপরের খবর রাত 10টায়।
1: অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার 1000 কিলোহার্টজে। এখন শুরু হচ্ছে নানা রঙের গানের অনুষ্ঠান। প্রথমে দুটি অতুল প্রসাদের গান, প্রথমটি শকুন্তলা বড়ুয়া।

আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার তিন দেশ সফরের শেষ পর্যায়ে অকল্যান্ডে পৌঁছেছেন। তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মস্কোতে ওমানের বিদেশমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদির সঙ্গে দুদেশের মধ্যে সহযোগিতা সংক্রান্ত একাধিক বিষয়ে কথা বলেছেন। ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলায় অপারেশন আমিস্তাদ শেষ করে ভারতীয় দল আজ নতুন দিল্লি ফিরেছে। সংসদের আসন্ন বাদল অধিবেশনের আগে সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং ডক্টর এল মুরুগান আজ প্রস্তুতি পর্যালোচনা করেছেন। পশ্চিমবঙ্গে যারা আয়ুষ্মান ভারতের সুবিধে পাবেন না তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় 5 লক্ষ টাকা পর্যন্ত বীমার সুবিধে মিলবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। ফিফা বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে আজ স্পেন বেলজিয়ামের মুখোমুখি হবে। এদিকে ফ্রান্স সেমিফাইনালে উঠেছে। উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসে জার্মানির আলেকজান্ডার জেভেরেভ ফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার তিন দেশ সফরের শেষ পর্যায়ে অকল্যান্ড পৌঁছেছেন। প্রায় 4 দশকের মধ্যে এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী সেদেশ সফরে গেলেন। সেখানে দুদিনের ঐতিহাসিক সফর শুরুর আগে শ্রী মোদীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসন। অকল্যান্ড বিমানবন্দরের লাল কার্পেটের উপর শ্রী মোদী এবং প্রধানমন্ত্রী লুকসন ব্যক্তিগতভাবে সৌহার্দ্য বিনিময় করেন। ভারত ও নিউজিল্যান্ডের সশস্ত্র সেনার প্রতিনিধিরা প্রধানমন্ত্রী মোদীকে অভ্যর্থনা জানান। সফরকালে দুদেশের প্রধানমন্ত্রী সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রযুক্তি এবং মানুষে মানুষে জনসংযোগের বিভিন্ন দিক নিয়ে আলাপ আলোচনা করবেন। এদিকে আজ সন্ধ্যায় অকল্যান্ডে ঐতিহ্যপূর্ণ ভারতীয় সংস্কৃতির মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানানো হয়। সমাজ মাধ্যমে পরপর একাধিক পোস্টে প্রধানমন্ত্রী বলেন, পাঞ্জাব তামিলনাড়ুর নিজস্ব সংস্কৃতি ছাড়াও হিন্দুস্তানি রাগ সঙ্গীতের মূর্ছনায় পরিবেশিত হয় বন্দে মাতারাম জাতীয় স্তোত্র। এর আগে প্রধানমন্ত্রী মোদী অস্ট্রেলিয়ার সফর শেষ করেন। সেখানে তিনি ভারত অস্ট্রেলিয়া সুসংহত কৌশলগত অংশীদারিত্বের ভবিষ্যৎমুখী ভিত রচনা করেছেন। তার সমগ্র সফরকালে দুই গণতান্ত্রিক দেশের মধ্যে কূটনৈতিক, অর্থনৈতিক এবং নিরাপত্তা ক্ষেত্রে একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মাস্কটে ওমানের বিদেশমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদির সঙ্গে সাক্ষাৎ করে দুদেশের মধ্যে সহযোগিতা সংক্রান্ত একাধিক বিষয়ে কথা বলেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেন, আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, সামুদ্রিক নিরাপত্তা, প্রযুক্তি, প্রতিরক্ষা, সাইবার ও কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়গুলি উঠে আসে। দুই নেতা উপসাগরীয় এলাকায় শান্তি ও সুস্থিতি বজায় রাখতে গঠনমূলক আলোচনা করেছেন। ভারত ও ওমানের মধ্যে বিশ্বাস ও কৌশলগত অংশীদারিত্বের দিকটি প্রতিফলিত হয়েছে এই বৈঠকে। এদিকে ওমানের বিদেশমন্ত্রী জানিয়েছেন, দুদেশের মধ্যে দীর্ঘদিনের সামুদ্রিক সম্পর্ক দ্বিপাক্ষিক বন্ধনকে আরও সুদৃঢ় করেছে। ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলায় অপারেশন আমিস্টাদ শেষ করে ভারতীয় দল আজ সেদেশ থেকে নতুন দিল্লি ফিরেছে। সাম্প্রতিক জোড়া ভূমিকম্পের পর সেদেশে মানবিক সহায়তা ও বিপর্যয় মোকাবিলায় ভারত অংশ নেয়। সেদেশের কার্যনির্বাহী রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ সময়মতো সাহায্য ও সমর্থনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, গত 26 জুন ভারতীয় বায়ুসেনার দুটি বিমানে সেনাবাহিনীর 60 প্যারাফিল্ড হাসপাতালের 41 সদস্যের একটি প্রতিনিধি দল ভেনেজুয়েলায় পৌঁছয়। চীনের রাজধানী বেইজিং এবং প্রতিবেশী হেবেই প্রদেশ

0: আকাশে প্রবল ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং টাইফুন বাভির কারণে হওয়া বৃষ্টির মোকাবিলায় প্রশাসনকে প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। কৈলাস মানস সরোবর যাত্রায় পুণ্যার্থীদের প্রথম দলটি আজ উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলার লিপুলেখ গিরিপথ দিয়ে চীনে প্রবেশ করেছে। অভিবাসন ও সীমান্ত সংক্রান্ত প্রয়োজনীয় কাজকর্ম সম্পন্ন হওয়ার পর ভারত তিব্বত সীমান্ত পুলিশ আইটিবিপির আধিকারিকরা সীমান্তে থাকা চীনা কর্তৃপক্ষকে দলটির দায়িত্ব হস্তান্তর করেন। এই দলে মোট 52 জন সদস্য রয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার দেশের উপকূলীয় নিরাপত্তা অভেদ্য করে তুলতে বদ্ধপরিকর। বন্দর নিরাপত্তা ব্যুরো বিওপিএস গঠনের অগ্রগতি নিয়ে শ্রী শাহ আজ বন্দর জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে এক পর্যালোচনা বৈঠক করেন। শ্রী শাহ বলেন, বন্দরগুলি সুরক্ষার জন্য শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত বেসরকারি সংস্থাগুলিকে ছাড়পত্র দেওয়া হবে। ওইসব বেসরকারি সংস্থার নিরাপত্তা কর্মী যারা সিআইএসএফ থেকে প্রশিক্ষণ নিয়েছেন তারাই বন্দরের নিরাপত্তার কাজে মোতায়েন থাকবেন। সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং ডক্টর এল মুরুগান আজ সংসদ ভবন চত্বরে আসন্ন বাদল অধিবেশনের প্রস্তুতি পর্যালোচনা করেছেন। আগামী 20 তারিখ থেকে শুরু হয়ে এই অধিবেশন চলবে অগস্ট মাসের 13 তারিখ পর্যন্ত। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী মেঘওয়াল বলেছেন, আসন্ন অধিবেশনের কাজকর্ম নিয়ে বিস্তারিত কথাবার্তা হয়েছে, দেওয়া হয়েছে প্রয়োজনীয় নির্দেশিকা। বিজেপি বিহারের বাকিপুর বিধানসভা আসনের উপনির্বাচনের জন্য নীরজ কুমার সিনহাকে প্রার্থী করেছে। এছাড়া আশুতোষ তিওয়ারি প্রার্থী হচ্ছেন মধ্যপ্রদেশের দাতিয়া আসনে। উল্লেখ্য, বাকিপুর দাতিয়া ও গুজরাটের মঞ্জলপুর বিধানসভা আসনের উপনির্বাচনে ভোট নেওয়া হবে আগামী 30 জুলাই। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে যারা আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন না তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় 5 লক্ষ টাকা পর্যন্ত বিমার সুবিধে মিলবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ মুর্শিদাবাদের রেজিনগরে এক দলীয় সভায় একথা ঘোষণা করেন।
1: আমরা 6.5 কোটির বেশি মানুষকে আয়ুষ্মান ভারতের কার্ড দেব। যারা আয়ুষ্মান ভারতের কার্ড পাবেন না তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় 5 লক্ষ টাকার চিকিৎসা ফ্রি দেব এবং সেই চিকিৎসার কার্ড আগের সরকারের মতো শুধু বাংলায় নয় গোটা ভারতে যাতে সেই 5 লক্ষ টাকার বেনিফিট পান সেই ব্যবস্থাও আপনাদের সরকার করবে।
0: ওই কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের আগে বিজেপির সম্ভাব্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। নাম না করে আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের সাম্প্রতিক উস্কানিমূলক মন্তব্যের সমালোচনাতেও সরব হন তিনি। এর আগে মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য দল থেকে বিজেপিতে যোগদানের ইচ্ছুকদের বাছাই করা ও মুর্শিদাবাদ জেলার বিভিন্ন দপ্তর ও পুরসভার দুর্নীতি খতিয়ে দেখতে দলীয় স্তরে একটি কোর কমিটি গঠনের কথাও ঘোষণা করেন। পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি চালু করার আগে এই সংক্রান্ত খসড়া বিল নিয়ে রাজ্য সরকারি কমিটির চেয়ারপার্সনের সঙ্গে বৈঠক করেছে। মুখ্যসচিব মনোজ আগরওয়াল গতকাল নতুন দিল্লিতে কমিটির চেয়ারপার্সন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের সঙ্গে বৈঠক করেন বলে নবান্ন সূত্রে জানা গেছে। কলকাতা মেট্রোয় পার্পেল লাইনে ভিক্টোরিয়া স্টেশন পর্যন্ত বোর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক এস এস কানন জানিয়েছেন, আজ সকাল 10:30 নাগাদ মেট্রো রেলের জেনারেল ম্যানেজার প্রেম সাগর গুপ্তা এবং মেট্রো কলকাতা ও হাওড়া পুর নিগমের পদস্থ আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের উপস্থিতিতে এই কাজ সম্পন্ন হয়। আগামী 3 বছরের মধ্যে জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত কাজ সম্পূর্ণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। মেট্রো রেলের কাজের জন্য চিংড়ি হাটা উড়ালপুল আজ রাত 8 থেকে বন্ধ রাখা হয়েছে। 13 জুলাই সোমবার সকাল 8 পর্যন্ত তা বন্ধ থাকবে বলে পুলিশের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে। এই সময় এই অংশ দিয়ে কোনো রকম যান চলাচল করবে না। বিশ্বকাপ ফুটবলে লস অ্যাঞ্জেলসের ইঙ্গেলউড স্টেডিয়ামে আজ ভারতীয় সময় রাত 12:30 স্পেন বেলজিয়ামের মুখোমুখি হবে। এই ম্যাচের জয়ী দল সেমিফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। এদিকে এছাড়া আগামীকাল নরওয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। মায়ামি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 2:30। উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসে জার্মানির আলেকজান্ডার জেভেরেভ ফাইনালে উঠেছেন। আজ প্রথম সেমিফাইনালে ওয়াইল্ড কার্ড এন্ট্রি পেয়ে ঢোকা ব্রিটেনের খেলোয়াড় আর্থার ফেরিকে জেভেরেভ 7-6, 6-2, 6-4 ব্যবধানে হারিয়ে দেন। দ্বিতীয় সেমিফাইনালে এই মুহূর্তে

এর এক নম্বর খেলোয়াড় ও বর্তমান চ্যাম্পিয়ন ইতালির জ্যানিক সিনার, সাতবার উইম্বলডন জয়ী সার্বিয়ার নোভাক জোকোভিচের মধ্যে খেলা চলছে। প্রথম সেটটি সিনার 7-6 জিতে নিয়েছেন। অন্যদিকে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে আগামীকাল চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুচোভা ও লিন্ডা নস্কোভা মুখোমুখি হবেন। এছাড়া পুরুষদের ডাবলসের ফাইনালও হবে আগামীকাল। ফাইনালে ব্রিটেনের হ্যারি

0: अब सुनिए आज शाम 6:30 बजे प्रसारित मार्केट मंत्र कार्यक्रम का।
1: आकाशवाणी कोलकाता अनुष्ठान सुनछेन संजयिता प्रचार तरंगे 297.6 मीटर 1008 kHz मीडियम वेव। এখন শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। আজ প্রথমে শুনবেন পরপর কিছু ছবির গান। প্রথমে খাট্টা মিঠা ছবির বিভিন্ন গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম গানটির শিল্পী কিশোর কুমার, আশা ভোসলে, উষা মঙ্গেশকর ও অন্যান্যরা।

অ্যাটমিটার পর ছবির নাম জুলি, জুলি সিনেমার বিভিন্ন গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। প্রথম শিল্পী আশা ভোসলে, উষা মঙ্গেশকর।

শেষ হলো হিন্দি ছবির গানের অনুষ্ঠান সঞ্চয়িত পুরুষার তরঙ্গে আকাশবাণী কলকাতা। এখন জানিয়ে দিই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া খবরে রাজ্যকালীন আবহাওয়ার খবর আগামী চব্বিশ ঘন্টার।

আগামী চব্বিশ ঘন্টার জন্য বলা হচ্ছে যে অংশত মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকতে পারে। গত চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 4.2 ডিগ্রি কম। সর্বনিম্ন 26.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে একটু কম। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ছিল 98%, সর্বনিম্ন 95%। গত চব্বিশ ঘন্টা বৃষ্টিপাতের পরিমাণ 4.9 মিলিমিটার। সমুদ্র নদীতে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্য বলা হচ্ছে ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে, সর্বোচ্চ 55 কিলোমিটার গতিবেগে। পশ্চিমবঙ্গের উপকূল এবং ওড়িশার উপকূলে সমুদ্র নদীতে যারা মাছ ধরতে যান তাদের এক সতর্কবার্তায় বলা হয়েছে নিষেধ করা হচ্ছে আগামী চব্বিশ ঘন্টায়। শুনলেন আবহাওয়ার খবর। এখন জানিয়ে দিই গীতাঞ্জলি সঞ্চয়িতা প্রচার তরঙ্গে আগামীকালের অনুষ্ঠান সম্পর্কে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন সকাল 15:30 রয়েছে সৌভাদ্য সঙ্গীত, কলসমন খেয়াল শিল্পী পণ্ডিত ওলাস কাসলকার, 6:25 রবীন্দ্রসঙ্গীত শোনাবেন মৌসুমী বাগচি, 6:35 রামচরিত মানস কাল 168 পর্ব, 6:45 রয়েছে দ্বিজেন্দ্রগীতি শিল্পী দেবাশিষ বসু, 7:10 যুববাণী অনুষ্ঠান সুপ্রভাত মনীষী চক্রবর্তীর উপস্থাপনায়, 8:30 নজরুলগীতি শোনাবেন ধ্রুব কুমার ভট্টাচার্য, 8:45 রাগপ্রধান দীপ্তম সিংহ বিশ্বাসের কণ্ঠে, 9:40 রাজতারা উপস্থাপনায় ওম প্রকাশ সিং, 10:15 আঞ্জুমান, 11:00 পাশ্চাত্য সঙ্গীত উপস্থাপনা সায়নী চট্টোপাধ্যায়, 12:00 সুরভি, 12:20 পাশ্চাত্য সঙ্গীত ও 12:02:30 শাস্ত্রীয় সঙ্গীতে রয়েছে বাঁশি শিল্পী পরমানন্দ রায়। দ্বিতীয় অধিবেশন বিকেল 5:50 রয়েছে নজরুলগীতি শিল্পী দীপ্তম সেনা বিশ্বাসের কণ্ঠে, 5:20 অরুয়েশী উপস্থাপনায় সঞ্চিতা নন্দী, 6:10 পাশ্চাত্য সঙ্গীত উপস্থাপনায় উসমা জাহাঙ্গীর, 7:10 কীর্তন শোনাবেন মোনালিসা ভট্টাচার্য, 7:30 তারপন, 8:00 ছন্দি চা ছবির গান, 8:15 কাহা কা সান উপস্থাপনায় সুফিয়া সেরেন, 9:10 মকরের 9:16 রয়েছে স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীত, 11:10 হিন্দি ছবির গানের অনুষ্ঠান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন সকাল 6:00 রয়েছে শোভা সিদ্ধ কাল শুনবেন অন্যদের শঙ্কর রায়ের রচনা থেকে পাঠ, 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস। ব্রয়লার মুরগির রোগ ও তার প্রতিপাদ প্রতিকার এই সম্বন্ধে বলবেন ডাক্তার মৃত্যুঞ্জয় মণ্ডল, 6:40 আপনার স্বাস্থ্য বিশ্ব জনসংখ্যা দিবস এ উপলক্ষে বলবেন ডাক্তার আশিস কুণ্ডু, 6:45 রয়েছে প্রাত্যহিক উপস্থাপনা শর্মিষ্ঠা চক্রবর্তী ও দেবজ্যোতি লাইরি, 7:45 রবীন্দ্রসঙ্গীত শোনাবেন মৌসুমী বাগচি, 8:00 জানাও জানা মস্তিষ্ক মন্থন ইনি বলবেন ডাক্তার সৌরভ সুন্দর প্রধান কাল তৃতীয় পর্ব, 8:05 রয়েছে তুবরি শালক সমাচার রচনা শামসুর নাহার প্রযোজনা ডাক্তার দীপক চন্দ্র পোদ্দার, 8:20 নজরুলগীতি ধ্রুব কুমার ভট্টাচার্যের কণ্ঠে, 8:30 শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানে শুনবে বাঁশি শিল্পী পরমানন্দ রায়, 9:00 বাংলা চাষী গানের অনুষ্ঠান গানে গানে, 9:25 রয়েছে জেলা চিঠি পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন সজলকান্তি মাইতি, এরপরে গানে গানের শেষাংশ, 10:00 গানের ভেলা উপস্থাপনে সুতপা চট্টোপাধ্যায়, 11:00 যুবমণি অনুষ্ঠান সিনেস্কোপ উপস্থাপনে সম্পূর্ণ চক্র।

শান্তি ও সৌরভ সৈকত গুপ্ত। 12টায় রয়েছে বাংলার মুখ, পশ্চিম মেদিনীপুর জেলার কালুয়া গ্রামের কিছু অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন অংশমান চক্রবর্তী। 12:33 আধুনিক গান, 1টায় রম্যগীতি, 1:45 মহিলা মহল, 1 কলমে 2 নারী, এই নিয়ে উপস্থাপনে থাকবেন লাকি বণিক। 2:05 রয়েছে বিজ্ঞাপন দাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা। 2:30 সাঁওতালি অনুষ্ঠান, দ্বিতীয় অধিবেশন, বিকেল 5টায় রয়েছে ক্রীড়াঙ্গন, উপস্থাপনের বৃত্তান্তে সুত্রে জয়দীপ সরকারের সাক্ষাৎকার নিয়েছেন রতন চক্রবর্তী। 5:30 সাঁওতালি নাটক বাজাল, রচনা দিলীপ হেব্রম, প্রযোজনা পরিমল হেব্রম। 6:05 সাঁওতালি অনুষ্ঠান, 6:38 কৃষক ও তার পরিবার, বর্ষাকালে শিশুদের সাধারণ রোগ ও তার প্রতিকার, এই নিয়ে বলবেন ডাক্তার আনন্দচন্দ্র। সাক্ষাৎকার নিয়েছেন স্বাগত মণ্ডল মল্লিক। 7টায় কৃষি কথার আসর, আমন ধানের চাষ, এ নিয়ে বলবেন প্রশান্ত কুমার ঘোষ। সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 7:30 বিচিত্র সংবাদ, 8টায় অনুরোধের আসর, 8:30 স্পট লাইট, মাফ করবেন স্পোর্টস এক্সট্রা টাইম, উপস্থাপনায় অর্ক সর্দার। 9টায় নজরুল গীতি শোনাবেন দীপ্তম সেনা বিশ্বাস। 9:15 কীর্তন শোনাবেন মোনালিজা ভট্টাচার্য। 9:30 মুখোমুখি ডক্টর সুকুমার সেনের সাক্ষাৎকার নিয়েছেন অমিত বন্দ্যোপাধ্যায়। 10টায় অখিল ভারতীয় সঙ্গীত সভা, কর্ণাটকি সঙ্গীত শুনবেন বীণা শিল্পী ডক্টর মাধুরী দেবী। আকাশবাণী বিশাখাপত্তনম কেন্দ্র থেকে প্রচারিত হবে। 11টায় অতুল প্রসাদী গান শুনবেন দেবাশিস বসুরকণ্ঠে। 11:10 আধুনিক গান ও বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান শুনলেন আগামীকালের গীতাঞ্জলি ও সঞ্চয়িতার প্রচার তরঙ্গের বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:07 হয়ে 46 সেকেন্ড। জয় হিন্দ।